বেশ বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:04:50। সূর্যাস্ত সন্ধে 6:20:32। আকাশবাণী কলকাতা। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57:13।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 6:24 হয়ে 35 সেকেন্ড। শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনিবার্য কারণে অনুষ্ঠান সম্প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত।

শুনলেন সোমা রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনলেন ধারাবাহিক অনুষ্ঠান রামচরিতমানসের পর্ব 179। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সঙ্গীতা সেন।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি আজকে রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরমা গরম চা বা কফির কাপটা চলে এসেছে? হ্যাঁ জানি, সপ্তাহের একেবারে মাঝখানে আছি বা মাঝামাঝি একটা জায়গায় আছি আমরা। আর যাই হোক, সকালটা তো ধীরে শুরু করলে চলবে না, তাই না? একটু পর থেকে রেডি হয়ে অফিস হোক বা স্কুল কিংবা কলেজের জন্য তুমি রেডি হতে শুরু করবে। আর এদিকে আমিও কিন্তু একেবারে স্টুডিওর ঘড়ি দেখে সঠিক সময়ে চলে এসেছি তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আমি অর্পিতা, যৌবনী স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে 7:11, আর ঠিক সকাল সকাল আমি যখন চলে এসেছি থাকবো টানা 50 মিনিট তোমার সঙ্গে। সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে একটু রিয়ালিটি চেকও দেব তোমাকে। তবে সমস্ত কিছুর আগে একটা গান দিয়ে তো অনুষ্ঠানটা শুরু করতে হবে, তাই না? শুধু তোমায় আমার সঙ্গে থাকতে হবে সকাল 8টা পর্যন্ত। কথা চলবে আর আড্ডাও চলবে, কিন্তু

কথা আড্ডার মাঝে গানও থাকবে। আর আজকের সকালটা একটা মিষ্টি গান, অনেকটা পুরনো সিনেমার গান হলেও এই গানটা এমন একটা গান যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মনে হয় মনটাকে তো ভালো করেই দেয়, আর মনে হয় একটু কোথাও দূর থেকে ঘুরে এলে মন্দ হয় না। লাভ সিনেমা থেকে দিব্যেন্দু মুখোপাধ্যায় এবং মোনালি ঠাকুরের কণ্ঠে রাখলাম তোমার জন্য এখন এই গানটাই। গানের পর আমি অর্পিতা ফিরে আসছি, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পরে আমি অর্পিতা ফিরে এলাম। চলছে এখন যুবমানিতে সুপ্রভাতের আসর, আর আমার সঙ্গে আছো তুমি। আচ্ছা, স্কুল কলেজে পড়ার সময় তোমার মনে পড়ে সেই ইতিহাস বইটার কথা? না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট ছিল তাদের কথা একেবারেই বাদ দিয়ে বলছি, কারণ ওই যে এক গুচ্ছ সাল মনে রাখাটা, বাপরে বাপ, সে যে কি মুশকিল হতো। তবে হ্যাঁ, মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, কোনো না কোনো রকম মাধ্যম আমরা বের করে ফেলতাম যে সালগুলো যাতে আমাদের মনে থাকে, তাই না? এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে চিরকাল।

প্যারিজাত মিত্র কলকাতায় 1814 সালের 22 জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামনারায়ণ মিত্র। প্যারিজাত মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন, আর তাকে নিয়েই আজকে কথা বলবো তার জন্মদিনে ঠিক একটু পরেই, তাই শুনতে থাকো। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, জন্ম 22 জুলাই 1847, মৃত্যু 2 নভেম্বর 1919। তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক। বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ব্যঙ্গ কৌতুক রসের স্রষ্টা হিসেবে বিশেষভাবে পরিচিত সকলের কাছে। ত্রৈলোক্যনাথের কর্মজীবনের সূচনা ঘটে স্কুলে শিক্ষকতার মাধ্যমে। তখন থেকেই তার জীবনের যাত্রাপথ শুরু হয়। তার পরিচালিত অনেক কাজ আমরা জানি। তিনি হলেন সুমিত্রা দেবী। তার জন্ম 22 জুলাই 1923, মৃত্যু 28 আগস্ট 1990। তিনি ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী, যিনি 1940 এবং 1950-এর দশকে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে তার কাজের জন্য বেশ পরিচিত। দাদা গঞ্জালের কাছে তার পরিচালিত 1952 সালের হিন্দি চলচ্চিত্র মমতাতে তার ভূমিকার জন্য তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন প্রত্যেকের মাঝে। তিনি দুবার সেরা অভিনেত্রী বিভাগে BFJ পুরস্কার লাভ করেছিলেন। হেমেন্দ্রনাথ মজুমদার, মৃত্যু 22 জুলাই 1948। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। তিনি হেমেন্দ্র মজুমদার বা H মজুমদার নামেও কিন্তু পরিচিত। হেমেন্দ্রনাথ বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। 1910 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় গভর্নমেন্ট স্কুল অফ আর্টে ভর্তি হন। আর্টের প্রতি তার একটা বিশেষ ঝোঁক ছিল ছোট থেকেই। 1911 থেকে 1915 অবধি তিনি কলকাতার জুবলি স্কুল অফ আর্টে পড়াশোনা করেন। তার আর্টের প্রতি ভালোবাসার জন্যই বাবা মা তাকে আর্ট স্কুলে ভর্তি করেন সেই সময়।

মনীন্দ্রলাল বসু, জন্ম 8 জুন 1897, মৃত্যু 22 জুলাই, অর্থাৎ আজকের দিনে 1986 সালে, তিনি ছিলেন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। তিনি বিশিষ্ট রোমান্টিক উপন্যাস রমলার জন্য জনপ্রিয়তা লাভ করেন। 1920 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশের পর 1923 খ্রিস্টাব্দে আইন বিষয়ে বিএল পাশ করে কিছুদিন হাইকোর্টে আইন নিয়ে গবেষণা করেন। 1925 খ্রিস্টাব্দে তিনি উচ্চ শিক্ষার্থে ইউরোপ যাত্রা করেন। এরপর 1927 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করে দেশে ফেরেন 1929 খ্রিস্টাব্দে।

আজকের মতো আজ এই দিনের তথ্য যা ছিল সেটা তোমায় দিয়ে দিলাম। এরপর আবারও সময়, এখন একটা মিষ্টি গান, গানের ব্রেক। গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর, আর তোমার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। রঘুটাকার থেকে ঈশান মিত্র এবং সুচিস্মিত্রা চক্রবর্তীর কণ্ঠে একটা মিষ্টি গান। গানের পর আবারও কথা হচ্ছে তোমার আমার।

গানের পরে ফিরে এলাম আমি অর্পিতা। আর আজকে বলেছিলাম তোমাকে একদম অনুষ্ঠানের শুরুতে যে কথা বলবো বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারিচাঁদ মিত্রকে নিয়ে, যার জন্ম আজকের দিনেই অর্থাৎ 22 জুলাই 1814। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক যার ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর, যার লেখা আমরা প্রচুর পড়েছি। তার জন্ম কলকাতায় 1814 সালের 22 জুলাই, অর্থাৎ আজকের দিনেই এক বণিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল রামনারায়ণ মিত্র, তিনি কাগজ ও হুন্ডি ব্যবসায়ী ছিলেন। প্যারিচাঁদ মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সেই সময় ছোট থেকেই। প্যারিচাঁদ মিত্রের ভ্রাতা কিশোরীচাঁদ মিত্র, তাদের আদি নিবাস অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার পানিশেহল গ্রাম, সেখান থেকেই ধীরে ধীরে তার শিক্ষা জীবনের শুরু। শৈশবে একজন গুরু মহাশয়ের নিকট বাংলা, তারপর পরে একজন মুন্সির নিকট ফার্সি ভাষা শেখেন প্যারিচাঁদ। ইংরেজি শিক্ষার জন্য হিন্দু কলেজে 11 শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। আর ওই সময় ডিরোজিও নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে, তিনি তার শিষ্য ও ভাব শিষ্যও ছিলেন। ছোট থেকেই বাবা মা লক্ষ্য করতেন যে প্যারিচাঁদ মিত্রের পড়াশোনার দিকে এক আলাদাই ঝোঁক। তার ছোট থেকেই নানান রকম লেখা এবং পড়ার যে আকর্ষণ সেটা তার বাবা মা ছোট থেকেই বুঝে গেছিলেন। তারপর শুরু হয় ধীরে ধীরে তার কর্মজীবন, সাহিত্য সম্পাদনা। এই ধীরে ধীরে কাজগুলো যখন তিনি শুরু করতে চান, তখন বাড়ি থেকে কিন্তু তার সেই সময় ফুল সাপোর্ট ছিল। সেই সময় উপন্যাস লেখা, নানান ভাষা নিয়ে চর্চা করা, নানান ভাষা জানা, যে কৌতুক, যেই ইচ্ছে, যেই উৎসাহটা তার মধ্যে ছিল, সেটা তার বাবা মার নজর কাড়ে। ধীরে ধীরে তারা তার সন্তানকে শেখাতে থাকেন ফার্সি ভাষা, ইংরেজি ভাষা এবং উর্দু ভাষা। নানান ভাষায় ধীরে ধীরে প্যারিচাঁদ মিত্র বিজ্ঞ এবং জ্ঞানী হতে থাকেন। এই ভাষার যে দক্ষতা তার মধ্যে শুরু হয় এবং যে জ্ঞানের ভাণ্ডার তার মধ্যে বাড়তে থাকে, সেটা নিয়েই তিনি ধীরে ধীরে কাজ করতে শুরু করেন। কর্মজীবনে তার নানান কাজের ছাপ তিনি সেইগুলো রেখে গেছেন। নানান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে সেই ভাষা নিয়ে রিসার্চ করা, আরও অনেক কিছু। তার কর্মজীবন এবং সাহিত্য সম্পাদনা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আবারও একটা ছোট্ট গানের পর, কারণ আজকে তার জন্মদিন। তার জন্মদিনে তার নানান কাজ, তার নানান অসাধারণ কৃতিত্বের কথাই যদি না বলি তাহলে কী করে হয় বলো তো? একটা মিষ্টি গান আবারও গানের পর অনিশা সাহা এবং সমিত মুখোপাধ্যায়ের কণ্ঠে রাখছি। গানের পর ফিরে আসছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতা, আছি তোমার সঙ্গে, সুপ্রভাত চলছে এখন। আর আজকে কথা বলছি প্যারিচাঁদ মিত্রের জন্মদিনে, তাকে নেই কথা বলবো তার কর্মজীবন নিয়ে। তিনি বাংলার নবজাগরণের অন্যতম নেতা ছিলেন। তিনি কলকাতা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন সেই সময়। ধীরে ধীরে তিনি লাইব্রেরিয়ান থেকে উক্ত প্রতিষ্ঠানের সেক্রেটারি হিসেবে নিজেকে নিযুক্ত করেন। তিনি ফার্সি, বাংলা ও ইংরেজি ভাষা খুব ভালো জানতেন, কারণ একটু আগেই বলছিলাম যে ছোট থেকেই নানান ভাষার চর্চা ছিল তার কাছে। বিশেষ করে বাংলা ও ইংরেজি ভাষায় অনেক গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। আর তিনি মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকাও সম্পাদনা করেন। তার সহযোগী ছিলেন রাধানাথ শিকদার। তিনি এছাড়াও জনকল্যাণমূলক কাজও করতেন, যেমন কলকাতা বিশ্ববিদ্যালয়ে সিনেটের সদস্য ছিলেন সেই সময়। তিনি পশু ক্লেশ, নানান রকমের পশুদের চিকিৎসার ক্ষেত্রে সেই সময় টাকা ডোনেট করতেন। বেথুন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলেন প্যারিচাঁদ মিত্র। জ্ঞানান্বেষণ সভার সদস্য হন।

1838 সালে। তার ইংরেজি ভাষায় রচিত নানান লেখা সেই সময় ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অফ ইন্ডিয়া নামক নানান পত্রিকায়। তিনি পুলিশি অত্যাচারের বিরুদ্ধে সেই সময় লড়াই করেছিলেন এবং সফলতাও পেয়েছিলেন। স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন তিনি। এছাড়াও বিধবা বিবাহ সমর্থন করতেন তিনি, বাল্যবিবাহ এবং বহু বিবাহের বিরোধিতাও করেছিলেন। সেই সময় আমদানি ও রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর টাকাও লাভ করেছেন সমানভাবে সেই সময় নানান কাজের মাধ্যমে থেকেও। এরপর আসি তার সাহিত্য গবেষণার কথায়। আলালের ঘরের দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ছিল এই আলালের ঘরের দুলাল উপন্যাসটি। 1858 খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠক চাচা। উল্লেখ্য যে তিনি এখানে যে কথ্য ভাষার ব্যবহার করেছিলেন সেটা আলালি ভাষা নামে পরিচিতি লাভ করে পরবর্তীকালে। আর এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল পরবর্তী সময়, যার নাম দ্য স্পয়েল্ড চাইল্ড। নানান রকম নেশা জাতীয় দ্রব্য থেকে উঠে আসা গ্রন্থ উদ্ভট কল্পনার লক্ষ্য করা যায় তার গ্রন্থে। সেই গ্রন্থগুলোর মধ্যে অবেধি 1871 সালে এবং আধ্যাত্মিকা ছিল 1880 সালে তার এই দুটি উপন্যাস অন্যতম জনপ্রিয়তা লাভ করে। দ্য জেমেন্টার অ্যান্ড রয়টার্স এই গ্রন্থটি তখনকার সময় অনেক আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটি রচিত হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার বিরুদ্ধে। এছাড়াও তার ঝুলিতে রয়েছে একাধিক উপন্যাস, তার মধ্যে কয়েকটা নাম আজকের দিনে না বলেই নয়। সেটা হচ্ছে যত কিঞ্চিত 1865 সালে, রামার রঞ্জিকা 1860, বামাতোষণী 1871 সালে, গীতাঙ্কুর 1861 সালে, কৃষিপাঠ 1861 সালে, ডেভিড হেয়ারের জীবনচরিত 1878 সাল এবং এতদেশীয় স্ত্রীলোক দিগের পূর্বাস্থান 1879 সালে তার রচিত। তার নানান লেখা, গ্রন্থ, উপন্যাস যারা পড়েছেন তারা জানেন যে তিনি কতটা দক্ষ একজন ঔপন্যাসিক ছিলেন। আজকে তার জন্মদিনে তাকে নিয়েই কথা বললাম, যতটা সম্ভব তার কিছু কৃতিত্ব, তার অনবদ্য কিছু কাজ নিয়েই কথা হলো আজকে সুপ্রভাতের আসরে। এখন সময় আবারও একটি গানে ফেরার, আর সময় অনেকটা কমে আসছে। জোয়ানি স্টুডিওর ঘড়ি বলছে 7:40 হয়ে গেছে সময়, মানে এবার আস্তে আস্তে আমার বিদায়ের পালা। তবে আছি আরও কিছুক্ষণ, একটা আরও একটা গান, যে গানটা শুনলেই জাস্ট মনে হয় ব্যাকপ্যাক করি আর পাহাড়ে বেরিয়ে পড়ি। আর এখন তো বর্ষার সিজন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বর্ষাকালের পাহাড় কিন্তু একটা অন্য রকমের আনন্দ দেয়। হ্যাঁ, মানে সেই সময় ঝা চকচকে আকাশ দেখা যায় না, কিন্তু ওই যে মেঘের আনাগোনা, সেই মেঘলা দিন, বর্ষা, ভেজা রাস্তা, পাহাড়ের সেই গন্ধ, সেটার একটা আলাদা আনন্দ আছে, আলাদা মজা আছে। সেই রকমই একটা গান, আরও একবার চলো ফিরে যাই ফসিলসের কণ্ঠে। রাখলাম তোমার জন্য, গানের পর আবারও আমি অর্পিতা ফিরে আসছি। শুনছো তুমি সুপ্রভাতের আসর।

গানের পরে আবারও ফিরে এলাম আমি, অর্পিতা আছি আর চলছে তোমার সঙ্গে এখন আমার গল্প আড্ডা। আর শুনছো তুমি সুপ্রভাতের আসর। সময় যেহেতু স্টুডিওর ঘুরি বলছে একদমই প্রায় শেষের দিকে, তোমার সঙ্গে একটা গল্প চলো ভাগ করে নিই। একদিন একটা দরিদ্র রিক্সা চালক, তিনি তার ছোট্ট বাড়িতে তার ছেলেকে নিয়ে থাকতেন, যিনি দিন রাত রিক্সা চালিয়ে সামান্য কিছু টাকা উপার্জন করতেন। আর তার একমাত্র ছেলে যে ছিল, সে ছোটবেলা থেকেই বড় হওয়ার স্বপ্ন দেখত। ছেলের স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়া। সমাজের অনেকেই এই স্বপ্ন শুনে তখন হাসাহাসি করত, কারণ তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু ছেলের মনে তখন ছিল প্রবল ইচ্ছা শক্তি। বাবা রিক্সা চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে ছেলের পড়াশোনার খরচ চালানোটা তখন খুবই কঠিন ছিল, কারণ বাবা তখন রিক্সা চালিয়ে সংসার টানছেন। সেই সময় আইপিএস অফিসার হওয়ার জন্য যে পরিমাণ টাকা তাকে দিতে হতো তার ছেলেকে, সেটা তার পক্ষে সম্ভব ছিল না। সেটা কিন্তু ছেলে খুব ভালো করেই জানত। তবুও বাবা কখনো হাল ছাড়েননি, কারণ তিনি সবসময় দেখছেন তার ছেলের সেই স্বপ্নটা রয়েছে, যেই স্বপ্নটা তাকে পূরণ করতে হবে। ছেলেটিও জানত পড়াশোনা ছাড়া এই দরিদ্র জীবন থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। সে প্রচণ্ড পরিশ্রম করতে শুরু করে। অভাবের সংসারে অনেক সময় তখন বই কেনার টাকা থাকত না, কখনো বা খাবারের টাকাও জোগাড় হতো না ঠিকভাবে। কিন্তু এত কিছুর মধ্যেও সে কিন্তু কখনো থেমে থাকেনি। অবশেষে তার অদম্য প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল একদিন সে হাতে নাতে পায়। সে শুধু আইপিএস পরীক্ষাতেই পাশ করে এমনটা নয়, কিন্তু বরং খুব ভালো র্যাঙ্ক নিয়ে অফিসার হিসেবে সে নিযুক্ত হয়। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা নিলাম, এটাই তোমার জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই এখন। এই গল্পের শিক্ষা আমাদের এটাই বোঝায় যে পরিস্থিতি নয়, ইচ্ছা শক্তিটাই আসল। দারিদ্র কখনোই আর যাই হোক না কেন সাফল্যের পথে বাধা হতে পারে না। যদি মনে তোমার জেদ থাকে তাহলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্পই নেই। সাফল্যের জন্য প্রয়োজন হয় শুধুমাত্র নিরলস প্রচেষ্টা। স্বপ্ন দেখা প্রয়োজন, আর বড় স্বপ্ন দেখা এবং সেটা পূরণের জন্য লড়াই করা, দুটোই কিন্তু খুবই দরকার। কারণ আর যাই হোক না কেন স্বপ্ন যখন আমরা দেখি তখন তো টাকা পয়সা লাগে না, কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে গেলে যেই টাকা পয়সাটা লাগে সেটার সঙ্গেও লাগে অনেক বেশি ইচ্ছাশক্তি, অনেক বেশি সাহস এবং অনেকটা পরিশ্রম। যখন একটা কিছু পাওয়ার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগোতে থাকি তখন নানান রকম কিছু আমাদেরকে তো পিছু টানে না, যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সেটা পাচ্ছি না, কেউ কিছু খারাপভাবে বলল, নানানভাবে মুখ থুবড়ে পড়ে যাওয়া, যেটা শারীরিকভাবে নয় মানসিকভাবে। কিন্তু তারপরেও সেখান থেকে উঠে দাঁড়িয়ে লড়াইটা তোমাকে আমাকে আমাদেরকেই করতে হবে, না হলে যেই স্বপ্নটা দেখেছিলাম সেটা আমরা পূরণ করব কি করে, তাই না? পথে অনেক বাধা থাকবে, অনেক নানান রকম কিছু সিচুয়েশন ক্রিয়েট তো করবে অনেকেই, কিন্তু যখন তুমি একবার সাফল্যের চূড়ায় পৌঁছে যাবে তখন দেখবে তোমার চারপাশে অনেক মানুষের ভিড়। কিন্তু যখন তুমি লড়াইটা করছো জীবনে সেই সময় খুব একটা মানুষকে তখন পাশে পাওয়া যায় না, আর এটাই বাস্তব, কিছু করার নেই, এটাই নিয়ম। তাই যখন আমরা কিছু পাওয়ার চেষ্টায় এগোচ্ছি, লড়াই করছি, হাতের আশেপাশে যে কটা মানুষকে তখন সঙ্গে পাবে সে কটা মানুষকে জীবনে যেই চূড়াটাই পৌঁছে যাও না কেন, সাফল্যের শিখরে তো পৌঁছানোর জন্যই এত কিছু করা, সেই উচ্চতায় পৌঁছে যাওয়ার পরেও সেই মানুষকে ভুলো না, সেই মানুষগুলোকে ভুলো না যারা সেই কঠিন সময়ে তোমার সঙ্গে সব সময় থাকে। এটাই আমরা ভুলে যাই অনেক সময়, যে সাফল্যের স্বাদ পেয়ে যাওয়ার পর যেই মানুষগুলো সেই সময় ছিল সেই মানুষগুলোকে আর তখন আমাদের অনেকেরই মনে থাকে না, তাই না? তো সেইটাই বলবো যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা কখনো

সেরো না, কারণ বাস্তব সামনের দিন, আগামী দিন কী হবে আমরা কেউ জানি না, সেটা অনেকটা কঠিন। কিন্তু যতটা সম্ভব জীবনে লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতেই হবে। শুনছো, তুমি সুপ্রভাতের আসর। আর যেতে যেতে একটা কথাই বলবো যে স্টুডিওর ঘড়ি বলছে 7:52 হয়ে 30 সেকেন্ড হয়ে গেল সময়, মানে আজকে আমার অর্পিতার সময় একেবারে শেষ। কিন্তু যেই ছোট্ট গল্পটা বললাম, সেই গল্পটা থেকে কিন্তু অনেক কিছু শিখলামও আমরা। আর এই শেখাগুলোই যদি প্রত্যেক দিন আমরা নিজেদের জীবনে ব্যবহার করি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি ইজি হয়ে যায়। এই দেখো না, যখন আমরা সাফল্যের পেছনে ছুটতে থাকি, কিছু একটা পাবো পাবো পাবো সেটার আশায়, যখন ফাইনালি পেয়ে যাই সেটার জন্য কিন্তু আমরা সেলিব্রেট করি না, কারণ তারপরেই আমাদের আবার মোটিভ হয়ে থাকে নেক্সট কিছু একটা পেতে হবে, নেক্সট অলরেডি একটা গোল সেট করা হয়ে গেছে, তাই না? আবার সেটার পিছনে দৌড়াতে শুরু করে দিই আমরা। তো যখন যেটা পাচ্ছ, যেটার জন্য হয়তো অনেক দিন চেষ্টা করেছিলে, পরিশ্রম করেছো, ফাইনালি যখন সেটা পেয়ে যাও, তুমি প্লিজ সেটাকে সেলিব্রেট করো। কারণ জীবনেও নিজেকে, নিজের পিঠটাকে ঝাপড়ানোর কিন্তু একটা সুযোগ দিও। কারণ আমরা প্রত্যেককে যখন অনেক কিছু পেয়ে যাচ্ছে, সেই সাফল্যগুলোকে আমরা সেলিব্রেট করি, বাট নিজেদের সাফল্য সেলিব্রেট করার মতো কাউকে দরকার নেই। নিজেই নিজের পিঠটাকে জাস্ট একবার ঝাপড়ে বলো, ব্যাস পেরে গেছো, নেক্সট আবার কিছু একটা করতে হবে। কিন্তু সেই সেলিব্রেশন, নিজেকে একটা চকলেট দেওয়া, একটা ছোট্ট ট্রিপ করে চলে এলে 2-3 দিনের, বা নিজেকে একটা কিছু সুন্দর কিছু গিফট দিলে, সেটাও কিন্তু একটা রিফ্রেশমেন্টের মতো কাজ করে, যেটা আগামী দিনে তোমাকে আরও অনেক বেশি এনার্জি দেয়, এনার্জি বুস্টার সেই এনার্জিটা তোমাকে দেয়। তাই জীবনে যেখানেই থাকো না কেন, যেই কাজটাই করো না কেন, মন দিয়ে করো, ভালোবেসে করো। আর ভালোবেসে কিছু চাইলে সেটা তো পাওয়া যায়, হ্যাঁ সেই পথটা আবারও খুব কঠিন হয়, কিন্তু চেষ্টা করলে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, যেই কথাটা আমরা সবসময় বলি। তো সেই হাল ছাড়লে চলবে না, ছেড়ে দিলে তো ছেড়েই দিলাম, ময়দান ছেড়ে বেরোতে আর কতক্ষণ লাগে, তাই না? ময়দানে শেষ পর্যন্ত টিকে লড়াই করার ক্ষমতা আর কতটা, সেটাই তো আসল পরীক্ষা। তো সেই ময়দানটা যতক্ষণ না জিতছো, না জিতে ছেড়ে বেরিয়ে এসো না, কেমন? এটাই বলার আবারও আমার নতুন দিনে, নতুন সকালে তোমার সঙ্গে আমি অর্পিতা চলে আসবো, কথা বলতে, জমিয়ে আড্ডা দিতে, গল্প করতে, নতুন বিষয়ে কথা হবে তোমার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভালো রেখো। ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার, তোমার, আমাদেরকেই, কারণ আমরা ভালো থাকলে আমাদের ভালোবাসার মানুষগুলো, আমাদের প্রিয় মানুষগুলো, তারাও খুব ভালো থাকে। আর যেতে যেতে একটা তোমার জন্য মিষ্টি গান, গানের পর আজকের মতো আর তো ফিরে আসছি না, তবে হ্যাঁ কথা দিয়ে যাচ্ছি, যেমনটা দিয়ে যাই, নতুন দিনে নতুন সকালে নতুন বিষয়ে কথা বলতে আমি অর্পিতা চলে আসবো যুববাণী স্টুডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো রেখো, আর কানে রেখো যুববাণীকে। ফান্দে পড়িয়া বগা কান্দিরে সিনেমা থেকে কুণাল গাঞ্জাওয়ালা এবং সমিত মুখোপাধ্যায়ের কণ্ঠে জানি না গানটা রেখে আজকের মতো সাইন অফ করছি আমি অর্পিতা। টাটা।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন সকাল 8:30 হয়ে 50 সেকেন্ড। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী উৎপল উপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন উৎপল উপাধ্যায়ের কণ্ঠে। এবারে শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী সৃজনী চক্রবর্তী।

দেখুন, শ্যামাসঙ্গীত শুনলেন সৃজনী চক্রবর্তীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সীমা রাউত। আধুনিক গানের কথা লিখেছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন সীমা রাউতের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয় দে প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান রাজধারা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 20 জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। এদের মধ্যে অন্তত 11 জন এরাজ্যের বাসিন্দা, অধিকাংশই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে পরিযায়ী শ্রমিক। রাজ্যের তরফে সিকিম প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও দুর্ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করছেন। খনি বিপর্যয়ে প্রশিক্ষিত একটি দলকে আসানসোল থেকে সিকিমে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত বেশ কয়েকজন শ্রমিক ভেতরে রয়েছেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যস্তরের এক অনুষ্ঠানে রোজগার মেলায় অংশ নেবেন। কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রস্তাবিত এই অনুষ্ঠান মঞ্চ থেকে বেশ কিছু যুবক যুবতীর হাতে তিনি চাকরির নিয়োগপত্র তুলে দেবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। বিধানসভায় আজ মুখ্যমন্ত্রীর অধীনস্থ স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের বাজেট প্রস্তাবের ওপর আলোচনা হবে। মুখ্যমন্ত্রী স্বয়ং এই আলোচনায় অংশ নেবেন। 2012 সালের পর এই প্রথম স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা হতে চলেছে। গতকাল উচ্চশিক্ষা, স্কুল শিক্ষা এবং শিল্প বাণিজ্য দপ্তরের বাজেট নিয়ে মন্ত্রীরা তাদের বক্তব্য পেশ করেন। উল্লেখ্য, 20 থেকে 22 জুলাই পর্যন্ত চলছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই সময়কালে অ্যাপ্রোপ্রিয়েশন বিল ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে। রাজ্যে নবনির্বাচিত সরকার গঠনের প্রথম 2 মাসেই গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গে প্রায় 2,525 কোটি টাকা মঞ্জুর করেছে। লোকসভায় গতকাল ঘাটালের সাংসদ দীপক অধিকারীর প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রক জানিয়েছে, মনরেগা প্রকল্পে 316 কোটি, প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় 455 কোটি ও দীনদয়াল অন্ত্যোদয় যোজনায় প্রায় 480 কোটি টাকা মঞ্জুর হয়েছে। ভিভিচি রামজি প্রকল্পে প্রাথমিকভাবে 1,264 কোটি টাকা মঞ্জুর হয়েছে বলে গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান জানান। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18 মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। উল্লেখ্য, এবারের বাজেটে 20% মহার্ঘ ভাতা দেবার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার যে ভাড়াক রয়েছে তা ধীরে ধীরে মেটানো হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। আগামী সপ্তাহে 29 জুলাই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই মামলায় ইডি মদনের স্ত্রী ও পুত্রকে তলব করে, বাড়িতে চলে তল্লাশিও। দীঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ নদিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
1: রাজ্যে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, মূলত দক্ষিণবঙ্গের উপরে। আগামী কয়েকদিন

0: আমাদের তিন চার দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে।
1: এদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমলেও জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বাধীনতা সংগ্রামী দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তের 94তম প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে কলকাতা পুরসভার পক্ষ থেকে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে যতীন্দ্রমোহন যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে তিনি তাঁর ব্যারিস্টারি পেশা ত্যাগ করেন। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে সশস্ত্র বিপ্লবের পক্ষে ছিলেন যতীন্দ্রমোহন। পরাধীন ভারতের শ্রমিক আন্দোলনের নেতৃত্বও দিয়েছিলেন তিনি। যতীন্দ্রমোহন কলকাতা পুরসভার মেয়র পদেও দায়িত্বভার পালন করেছিলেন। 1933 সালে আজকের দিনে তিনি রাঁচিতে প্রয়াত হন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

আকাশবাণী কলকাতা, এখন শরদ বাজিয়ে শোনাবেন সুরঞ্জনা দাস, রাগ বৃন্দাবনী সারঙ্গ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন নবারুণ দত্ত।

শরৎ বাজিয়ে শোনালেন সুরঞ্জনা দাস, রাগ বৃন্দাবনী সারঙ্গ, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন নবারুণ দত্ত, আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সোমা রায়ের কণ্ঠে। একটু বাদেই হিন্দি অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন পুরাতনী, শিল্পী রোশনী পাল।

পুরাতনী শুনলেন রোশনী পালের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি পুলক মুচ্ছালের কণ্ঠে, ছায়াছবি এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি।

0: শুনলেন হিন্দি ছায়া ছবির গান আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা খেলার খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পিভি সিন্ধু চায়না ওপেন ব্যাডমিন্টনে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। ফরাসি গ্র্যান্ডমাস্টার

0: লিডেজা ফিরুজা কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার্স 2026 দাবা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন। জিনেদিন জিদান ফ্রান্স ফুটবল দলের নতুন কোচ নিযুক্ত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাংঝুতে চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছেন আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন। আজ সন্ধ্যায় অপর একটি ম্যাচে জাপানের ইউসি তানাকার মুখোমুখি হবেন ভারতের লক্ষ্য সেন। পুরুষদের ডাবলসের শেষ 32-এর ম্যাচে ভারতের এমআর অর্জুন এবং হরিহরন আমসাকারুনান জুটি 16-21, 7-21 গেমে চীনের ওয়াং চিয়াং এবং লিয়াং ওয়েইকেং জুটির কাছে হেরে গেছেন। অন্যদিকে মিক্সড ডাবলসে রোহান কাপুর এবং ঋত্বিকা শিবানি গার্ডে জুটি চীনের ফেং ইয়াংঝে এবং হুয়াং ডংপিং জুটির কাছে পরাজিত হয়েছেন। ভারতীয় জুটি তানিশা ক্রাস্তো এবং ধ্রুব কাপিলাও চীনের গো শিনহুয়া এবং চেন ফাংহুই জুটির কাছে পরাজিত হয়েছেন। খেলার ফলাফল 18-21, 18-21। ভারত ও জিম্বাবুয়ের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ আগামীকাল হারারে স্পোর্টস ক্লাবে খেলা হবে। এই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। তাদের নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। উল্লেখ্য, সাম্প্রতিক টি টোয়েন্টি হোম সিরিজে বাংলাদেশকে 2-1 পরাজিত করেছিল জিম্বাবুয়ে। তিনটি টি টোয়েন্টি ম্যাচ আগামীকাল শনিবার এবং রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের ক্রিকেট সিরিজের নজর কাড়া পারফরম্যান্সের দৌলতে ইংল্যান্ডে জোরুট 6 বছর পর আইসিসির একদিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম 10-এ ফিরেছেন। অষ্টম স্থানে রয়েছেন তিনি। ভারতের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজের প্রতিটি ম্যাচেই অর্ধশত রান করেন ও অপরাজিত থাকেন রুট। ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের ডারিল মিচেল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে পরাজিত হলেও ব্যক্তিগত পারফরম্যান্সের জোরে প্রথম 10-এ থাকা ভারতীয় ব্যাটাররা নিজেদের স্থান ধরে রেখেছেন। ভারত অধিনায়ক শুভমান গিল দ্বিতীয়, বিরাট কোহলি তৃতীয় এবং রোহিত শর্মা চতুর্থ স্থানে রয়েছেন। বোলারদের মধ্যে প্রথম 10-এ কোনো ভারতীয় নেই। একাদশ স্থানে রয়েছেন কুলদীপ যাদব। অলরাউন্ডারদের মধ্যে নবম স্থানে রয়েছেন অক্ষর প্যাটেল। নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ 3-2 জিতে নিয়েছে। ব্রিজডাউনে গতকাল পঞ্চম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 2 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। তারা 50 ওভারে 9 উইকেটে 268 রান তোলে। টম লাথাম 69, নিক কেলি 64 রান করেছেন। আলজারি জোসেফ, ভিটেল অরল্যান্ডো 2টি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ 47 ওভার 3 বলে 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফরাসি গ্র্যান্ডমাস্টার আলিরেজা ফিরুজা কোয়ান্টবক্স চেন্নাই গ্র্যান্ডমাস্টার 2026 দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। 7 রাউন্ডের ম্যাচে 4.5 পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে থেকে শিরোপা জিতলেন ফিরুজা। 4 পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়েছেন রুশ গ্র্যান্ডমাস্টার দিমিত্রি অ্যান্দ্রেইকিন। একই পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দেশের 1 নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি। দিদিয়ের দেশের অব্যাহতির পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জিনেদিন জিদান। গত বছরের নভেম্বর থেকে জিদান এবং ফরাসি ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক রূপ পেয়েছে। খেলোয়াড় হিসেবে জিনেদিন জিদান ফ্রান্সকে 1998 সালের বিশ্বকাপ এবং 2000 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এরপর কোচ হিসেবে তিনি রিয়েল মাদ্রিদের ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখেছেন। মেক্সিকোর কিংবদন্তি ফুটবলার তথা সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। এ সঙ্গেই তার দীর্ঘ 22 বছরের বর্ণময় ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটল। কলকাতা প্রেস ক্লাবের 82তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ মোহনবাগান মাঠে প্রেস ক্লাব কলকাতা একাদশ এবং প্রাক্তন ভারতীয় ফুটবলার একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা 5 ম্যাচগুলো অমীমাংসিতভাবে শেষ হয়। প্রেস ক্লাবের হয়ে সুমন্ত সাহা 2টি, সুদীপ মৈত্র, পুলক মিত্র, তুষার পাটোয়ারি 1টি করে গোল করেছেন। প্রাক্তন ভারতীয় একাদশের হয়ে দীপেন্দু বিশ্বাস 2টি, সঞ্জয় মাঝি, অমিত দাস, অমর গাঙ্গুলি 1টি করে গোল করেছেন। ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় এই প্রথমবার পেপারলেস টিকিট চালু হচ্ছে। যুব ভারতীতে শনিবার মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি দিয়ে শুরু হচ্ছে 135তম ডুরান্ড কাপ। খেলার খবর শেষ হল।
1: রাইটার ইজ আসিম কামাল অফ পিটিআই। The Lok Sabha on Wednesday witnessed repeated adjournments for a third day in a row, with the opposition continuing its

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বলেছে নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে সংসদে সব রকম আলোচনার জন্য তারা প্রস্তুত। এ বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলন নিয়ে রাজনীতি করা উচিত নয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিরোধীদের তুমুল হৈ হট্টগোলের জেরে সংসদের অধিবেশন আজ দফায় দফায় বিঘ্নিত হয়েছে। সংসদ অভিযানের সময়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে। পশ্চিমবঙ্গ সরকার

0: সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে ভারতের পিভি সিন্ধু এবং আয়ুষ শেট্টি প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত গঠনের স্বপ্নকে গণ আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা অর্জনে গ্রামোন্নয়ন, কৃষি, সমাজকল্যাণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্যাবিনেট সচিব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, নাগরিক কল্যাণের কথা মাথায় রেখে সংস্কারমূলক কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা এবং তরুণদের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগের রূপায়নে এক যৌথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন তিনি। শ্রী মোদী বলেন, দেশে ক্রীড়া পর্যটনের বিকাশে একটি আন্তর্জাতিক স্পোর্টস হাব হিসেবে ভারতকে তুলে ধরতে হবে। তিনি কৃষিক্ষেত্রে পিএম কুসুম যোজনার ব্যাপক প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ছাত্রছাত্রীদের বিক্ষোভ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির তুমুল হই হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন দ্বিতীয়বার মুলতুবির পর বেলা দুটোর সময় আবারও বসলে বিরোধীরা নিট ইস্যুতে স্লোগান দিতে থাকেন। হই হট্টগোলের মধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জিকে বাদল অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করার একটি প্রস্তাব সভায় পাশ হয়। প্রিসাইডিং অফিসার কৃষ্ণ প্রসাদ ট্রেনেটি বলেন, কল্যাণ ব্যানার্জি মহিলা সাংসদদের লক্ষ্য করে অসংসদীয় ও আপত্তিকর মন্তব্য করেছেন, তা সভার পক্ষে মর্যাদাহানিকর বলে উল্লেখ করেন শ্রী ট্রেনেটি। সংসদ বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল প্রস্তাবটি উত্থাপন করেন, তারপর তা পাশ হয় ধ্বনিভোটে। এরই মধ্যে তুমুল হই হট্টগোল চলতে থাকায় প্রিসাইডিং অফিসার আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ্য, এর আগে একই ইস্যুতে প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাজ্যসভাতেও দেখা যায় একই চিত্র। তৃতীয়বার মুলতবির পর বেলা ৩টের সময় সভার অধিবেশন আবার বসলে নিট সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। উপাধ্যক্ষ হরিবংশ বলেন, নিট ইস্যুতে সরকার আলোচনার জন্য প্রস্তুত এবং বিরোধীদের সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার আবেদন জানান তিনি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও বলেন, সরকার আলোচনার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত, কিন্তু কংগ্রেস নতুন নতুন শর্ত আরোপ করে কি আলোচনায় ব্যাঘাত ঘটাচ্ছে।
1: सरकार नी पेपर लीक का चर्चा के लिए पूरी तरह से तैयार है और हमने पहले दिन से कहा है। मैं अनुरोध करता हूं कि चर्चा कब होना है, चर्चा का ड्यूरेशन और किस नियम के तहत होना है, माननीय स्पीकर महोदय सारे पार्टी के फ्लोर लीडर से बातचीत करके इसका निर्णय किया जाए और इस देश के युवाओं का भविष्य के लिए हम सब मिलकर के एक सार्थक चर्चा हो, ये सरकार चाहती है।
0: বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় থাকেন।
2: শিক্ষা মন্ত্রী পহলে রাজিনামা দেওয়া চাই, জব ও রাজিনামা নাই দেঙ্গে জিস পর বাত চর্চা ইয়া নাই হোগি, মাই রিকোয়েস্ট করতা হু গভর্নমেন্ট কো ও রেজিগনেশন দিলাও।
0: হট্টগোলের মধ্যে উপাধ্যক্ষ আগামীকাল পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। উল্লেখ হয়ে, এর আগে রাজ্যসভার অধিবেশন প্রথমে বেলা ১২টা এবং পরে ২টো এবং ৩টে পর্যন্ত মুলতবি করে দিতে হয়। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, নিট প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে ছাত্রছাত্রীদের আন্দোলনকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটি একটি তদন্তাধীন বিষয় এবং এর জন্য বিস্তারিত আলোচনা প্রয়োজন।
3: देश के भविष्य की चिंता करना हमारी जिम्मेवारी है और हमारी जिम्मेवारी में सरकार के साथ साथ विपक्ष की जिम्मेवारी भी है। हम सब साथ मिलकर इसका समाधान करें और कोई स्थायी समाधान की दिशा में हम आगे बढ़ें, ऐसा मैं निवेदन करना चाहता हूँ।
0: সংসদ অভিমুখে যাওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশের কাছে জবাব তলব করেছে দিল্লি হাইকোর্ট। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ দিল্লি পুলিশ ও প্রশাসনকে এই ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং সমস্ত গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ সেপ্টেম্বর। ২০৪৭ সালের মধ্যে দেশে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের উচ্চাকাঙ্ক্ষী রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত জবাবে পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এই তথ্য জানান। তিনি বলেন, পারমাণবিক শক্তি মিশনের আওতায় তৈরি এই পরিকল্পনা অনুযায়ী দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ৮.৭৮ গিগাওয়াট থেকে বাড়িয়ে ২০৩১-৩২ সালের মধ্যে প্রায় ২২ গিগাওয়াটে পৌঁছবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রী

ভেনেজুয়েলা আজ নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী হাভিয়ার এদুয়ার্দো মার্তিনেজ আচাভাস্কাসের সঙ্গে বৈঠক করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় শ্রী গোয়েল জানান, তাদের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, লজিস্টিক, ডিজিটাল সহযোগিতা এবং দুদেশের ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। উত্তর মেসিডোনিয়া সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মিউজিয়াম অব দ্য সিটি অব স্কোপিয়েতে মহাত্মা গান্ধীর একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন। অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি

0: 314 দিনের সমুদ্র যাত্রা শেষে ইন্ডিয়ান আর্মি সেইলিং ভেসেল ত্রিবেণীতে চড়ে মুম্বাই ফিরে এসেছেন। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী এই অভিযানের সমাপ্তিকে ভারতের নারী শক্তির এক উজ্জ্বল প্রমাণ এবং জাতির সংকল্পের প্রতীক হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার আজ সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছে। সরকার ও সরকার পোষিত সংস্থার কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বেতন, ভাতা বৃদ্ধি, পদোন্নতি এবং পেনশন সংক্রান্ত বিষয়ে সুপারিশ করবে এই কমিশন। আগামী ছয় মাসের মধ্যে কমিশন তাদের রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেবেন। কমিশনের চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব ও অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সিনিয়র ফেলো সেন্টার ফর পলিসি রিসার্চ ডক্টর পার্থ মুখোপাধ্যায়, আইআইএম কলকাতা শাখা অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন অর্থ দপ্তরের বিভাগীয় সচিব দেবী প্রসাদ কর্ণম। এই সংক্রান্ত নির্দেশিকা এদিন অর্থ দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয় বলে রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গ্রাহকদের তিন মাস অন্তর বিলের পরিবর্তে প্রতি মাসে বিদ্যুতের বিল দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। কলকাতা মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে আগামী 27 জুলাই থেকে সকাল 6টা থেকেই পরিষেবা পাওয়া যাবে। মেট্রোর তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত রুটে শেষ পরিষেবা পাওয়া যাবে রাত 10:30। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে। রবিবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত এই মেট্রো পাওয়া যাবে। রাত 9:25 পর্যন্ত ব্লু এবং গ্রিন লাইন দুটিতেই প্রতিটি স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। অতিরিক্ত সময় পরিষেবা দেওয়ার জন্য বাড়ছে মেট্রোর সংখ্যাও। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগে দেশে 50টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান জানান, সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সরকার লাগাতার এই ধরনের ডিজিটাল ও ওটিটি প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে। ফিলিপিন্সে আসিয়ান সম্মেলনের ফাঁকে আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন তিনি মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেই বৈঠক করবেন। লাভরভ জানান, গতকাল ম্যানিলায় একটি অনুষ্ঠানে তাদের মধ্যে সংক্ষিপ্ত কথাবার্তা হয়, সেখানেই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামীকাল গুজরাট এবং মধ্য মহারাষ্ট্রে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, কর্ণাটক, ওড়িশা এবং রাজস্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরাতেও একই ধরনের পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। চায়না ওপেন ব্যাডমিন্টনে অলিম্পিক পদকজয়ী পি ভি সিন্ধু স্বদেশীয় উন্নতি হুডাকে হারিয়ে মহিলাদের সিঙ্গলসের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। খেলার ফলাফল 21-14, 9-21, 21-10। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে দুর্দান্ত জয় পেয়েছেন আয়ুষ শেট্টি। আজ শেষ 32-এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ইন্দোনেশিয়ার আলুই ফারহানকে 21-17, 5-21, 21-17 গেমে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মে রত্না পান্ডে। मुख्य समाचार। क्वाड के विदेश मंत्रियों ने फिलीपींस के मनीला में आयोजित बैठक में स्वतंत्र, खुले और समावेशी इंडो पैसिफिक के प्रति अपनी प्रतिबद्धता दोहराई। अमरीका ने यमन के हूती समूह द्वारा लाल सागर में सऊदी अरब के खिलाफ की गई नौसैनिक नाकाबंदी के लिए ईरान को दोषी ठहराया। रूसी विदेश मंत्री सर्गेई लावरोव कल फिलीपींस में आसियान सम्मेलन के दौरान अमरीकी विदेश मंत्री मार्को रूबियो से मुलाकात करेंगे और चीन ओपन बैडमिंटन में पीवी सिंधु और आयुष शेट्टी सिंगल्स प्री क्वार्टर फाइनल में पहुंचे। अब समाचार विस्तार से। विदेश मंत्री डॉ सुब्रमण्यम जयशंकर ने आज फिलीपींस के मनीला में आयोजित क्वाड विदेश मंत्रियों की बैठक में भाग लिया। एक संयुक्त वक्तव्य में भारत, जापान, ऑस्ट्रेलिया और अमरीका ने एक स्वतंत्र और खुले हिंद प्रशांत क्षेत्र को मजबूत करने की प्रतिबद्धता दोहराई। साथ ही आसियान की एकता और केंद्रीय भूमिका के लिए अपने अटूट समर्थन की पुष्टि की।
2: In this era of volatility and disruption,
3: उथल पुथल के इस दौर में

গ্যাংস্টার ছায়াছবির গান শুনলেন জেমস ও সহশিল্পীদের কণ্ঠে। পরের গানটি দ্বৈত কণ্ঠে শিল্পী শ্রেয়া ঘোষাল ও উদয় মজুমদার, ছায়াছবি গুরু।

গানটি শুনলেন শ্রেয়া ঘোষাল, উদয় মজুমদার ও সহশিল্পীদের কণ্ঠে গুরু ছায়াছবি থেকে। শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি দ্বৈত কণ্ঠে কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি, ছায়াছবি 1942 আ লাভ স্টোরি।

শিল্পী কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তি। পরের গানটি শুনবেন রাত ফতে আলী খানের কণ্ঠে, ছায়াছবি পাপ ।

গানটি শুনলেন পাপ ছায়াছবি থেকে। পরের গানটি জাবুই মেট ছায়াছবি থেকে, শিল্পী ওস্তাদ রশিদ খান।

গানটি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে, ছায়াছবি আশিকি টু। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে পরের গানটি লুটেরা ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে সোয়ানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য।

গানটি শুনলেন লুটেরা ছায়াছবি থেকে, দ্বৈত কণ্ঠে সোহানন্দ কিরকিরে ও অমিতাভ ভট্টাচার্য। পরের গানটি কুনাল গাঞ্জাওয়ালার কণ্ঠে, ছায়াছবি মার্ডার।

শিল্পী কুণাল গাঞ্জাওয়ালা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরের গানটি দ্বৈতকণ্ঠে রাহাত ফতেহ আলী খান ও তুলসী কুমার, ছায়াছবি ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই।

গানটি শুনলেন ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ছায়াছবি থেকে। গেয়েছেন রাহাত ফাতে আলী খান ও তুলসী কুমার। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন রেইনকোট ছায়াছবি থেকে। গানে শুভা মুদগাল, কবিতায় গুলজার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আবহাওয়ার নৈশভিক গোপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাপ ছিল ৯৪%, সর্বনিম্ন ৮২%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৫.৩ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি, গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায়

সুভাষিত শুনবেন আচার্য জগদীশচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, লাভজনকভাবে পাতা সবজির চাষ বলবেন বরুণ কৃষ্ণ কুণ্ডু, 6:40 আপনার স্বাস্থ্য, ক্যান্সার চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা বলবেন ডাক্তার অর্পিতা সরকার, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও কল্লোল কুনার, 7:45 রবীন্দ্রসঙ্গীত প্রমিত সেনের কণ্ঠে, 8:00 জানাও জানা, চাঁদ ও একটি বাণিজ্যিক সম্ভাবনা বলবেন ডক্টর শঙ্কর ঘটক, শুনবেন তৃতীয় পর্ব, 8:05 নজরুল গীতি মৌমিতা রায়ের কণ্ঠে, 8:20 অনুষ্ঠান উত্তরণ, বিশেষভাবে সক্ষম বুলু ঘোষের সাক্ষাৎকার স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি কোচবিহার থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভেন্দু ভট্টাচার্য, 9:30 গানে গানের শেষাংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য উপস্থাপনায় মেঘবালিকা আচার্য ও সুভাষিস বন্দ্যোপাধ্যায়, দুপুর 12:00 গিটারে লঘুসঙ্গীতের সুর শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়, 12:15 লোকগীতি ইতু হালদারের কণ্ঠে, 12:33 গ্রামীণ যুবাবন্ধুদের অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, 12:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল আইনের দর্পণে, স্টুডিওয় উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অনুষ্ঠান উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়, 2:30 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা, 5:30 বিদ্যার্থীদের জন্য 11 শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠদান করবেন বেড়াবেড়ি সূর্যনারায়ণ বিদ্যামন্দিরের শিক্ষিকা সুষমা সাঁতরা, সঙ্গে 2 শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি বিজয় হেমব্রম ও সহশিল্পীদের কণ্ঠে, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা ভারতীয় সম্প্রচার দিবস বলবেন জিতেন্দ্র নারায়ণ টুডু, পরে স্বরচিত কবিতা পাঠ করবেন গোরাচাঁদ মুর্মু, 6:38 কৃষি কথার আসর ভারতীয় সম্প্রচারের ক্রমবিকাশ বর্তমান ও ভবিষ্যৎ, আলাপচারিতায় যশবন্ত চক্রবর্তী, সুমিত চক্রবর্তী ও কল্লোল দত্ত, 7:10 রামায়ণ গান পরিবেশনায় গৌতম মুখোপাধ্যায় ও সহশিল্পীরা, 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা, থাকবে বিজ্ঞান বার্তা, নো টিলেজ কাল্টিভেশন এ বিষয়ে অধ্যাপক অর্ণব মজুমদারের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানস প্রতিম দাস, 8:50 সংবাদ পর্যালোচনা সংসদ পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, 9:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী অরিন্দম ঘোষ, 9:50 গিটারে লঘুসঙ্গীতের সুর শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়, 10:00 শ্রবণের স্বাস্থ্য, প্রথমে শুনবেন জন্ডিসের লক্ষণ ও তার চিকিৎসা, পরে জলে লোবার চিকিৎসা, সংকলন রূপময় কোলে, 10:30 নজরুল গীতি চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে, 10:45 অতুলপ্রসাদের গানে সৌমি ভট্টাচার্য, রাত 11:00 আধুনিক গান শিল্পী মৌমিতা রায় এবং রাত 11:10 পরম্পরা প্রমিতা মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:00 সুবচর সঙ্গীত শুনবেন রুদ্র বীণা শিল্পী ওস্তাদ আসাদ আলী খান, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিত সেন, 6:35 ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 180তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী চুনিলাল ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায়, 8:30 নজরুল গীতি শিল্পী মৌমিতা রায়, 8:50 গিটারে লঘুসঙ্গীতের সুর শিল্পী স্নেহময় বন্দ্যোপাধ্যায়, 9:10 রাশধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 উর্দু অনুষ্ঠান অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাফ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি,

বেজে 20 মিনিট ও বেলা 1টা বেজে 10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, এবং বেলা 2টা বেজে 30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টা বেজে 10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরিন্দম ঘোষ, 5টা বেজে 20 মিনিটে উর্বশী উপস্থাপনায় রোশন মুরারকা, সন্ধ্যে 6টা বেজে

দর্পণ। রাত আটটায় হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, এবং 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন পরবর্তী অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:08 হয়ে 33 সেকেন্ড। জয় হিন্দ।